শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকিউ ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 7ই অক্টোবর বুধবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় তনুশ্রী বিশ্বাস এবং আমি আহসান হাবিব। উত্তর কোরিয়া কর্তৃক অপহৃত জাপানের নাগরিকদের যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রী তাকায়ুচি সানায়ের প্রতি জোরালো কূটনীতি গ্রহণের আহ্বান জানিয়েছেন অপহৃতদের পরিবারবর্গ। ইয়োকোতা তাকুইয়া এবং ইজুকা কুইচুরো গত মাসে যুক্তরাষ্ট্রে তাদের সফরের বিষয়ে জানাতে মঙ্গলবার প্রধানমন্ত্রী তাকায়ুচির সাথে সাক্ষাৎ করেছেন। ইয়োকোতা অপহৃতদের পরিবারের সদস্যদের একটি অংশের প্রধান। তার বড় বোন ম্যাঘুমি 13 বছর বয়সে অপহৃত হয়েছিল। অন্যদিকে ইজুকার 1 বছর বয়সে তার মা তাগুচি ইয়াকো অপহৃত হয়েছিলেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সফরকালীন ইয়োকোতা এবং ইজুকার সাথে জাপানি আইন প্রণেতারা ছিলেন। দলটি সহযোগিতা লাভের জন্য সরকারি কর্মকর্তা সহ অন্যান্যদের সাথে সাক্ষাৎ করেছেন। ইয়োকোতা বলেন, তিনি মার্কিন কর্মকর্তাদের কাছে ছোট্ট শিশু অপহরণের এই ঘটনাটিকে তাদের নিজেদের সাথে যেন ঘটেছে বলে বিবেচনা করার জন্য অনুরোধ জানিয়েছেন। ইয়োকোতা বলেন, তিনি চান জাপান সরকার যেন শক্তিশালী কূটনীতিকে উৎসাহিত করে যাতে তার মা এবং ম্যাঘুমি যত দ্রুত সম্ভব পুনর্মিলিত হতে পারেন এবং একে অপরকে আলিঙ্গন করতে পারেন। ইয়োকোতা উল্লেখ করেন যে সোমবার ছিল ম্যাঘুমির 62তম জন্মদিন। তিনি বলেন, তাকে এমন এক দীর্ঘ এবং কঠোর জীবন কাটাতে বাধ্য করা হয়েছে যা কারো কল্পনারও অতীত। তিনি আরও বলেন যে অপহৃতদের উদ্ধার করতে না পারার জন্য তিনি অত্যন্ত দুঃখিত। বিশ্বজুড়ে বিভিন্ন কোম্পানির বিরুদ্ধে সাইবার হামলা করার অভিযোগে অভিযুক্ত একটি আন্তর্জাতিক হ্যাকিং গোষ্ঠীর সন্দেহভাজন এক মূল সদস্যকে জাপানি তদন্তকারীরা আটক করেছেন। তদন্তকারী সূত্রসমূহ জানাচ্ছে, চলতি মাসের শুরুতে সন্দেহভাজনকে জার্মান কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিটি 28 বছর বয়সী একজন রুশ নাগরিক বলে জানা গেছে, যিনি কিলিন নামে পরিচিত আন্তর্জাতিক সাইবার অপরাধ গোষ্ঠীর একজন মূল সদস্য বলে মনে করা হয়। ধারণা করা হয়, কিলিন বেশ কয়েক বছর ধরে র্যানসামওয়্যার হামলা চালিয়ে বিশ্বজুড়ে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ব্যাপক ক্ষতি করেছে। র্যানসামওয়্যার হল এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার যা অনুমতি ছাড়াই কোনো কোম্পানির ডেটা এনক্রিপ্ট করে ফেলে এবং তা মুক্ত করার জন্য অর্থ দাবি করে। যেহেতু জাপান এবং অন্যান্য দেশ যৌথভাবে তদন্ত চালাচ্ছে, কর্তৃপক্ষ তথ্য পায় যে সন্দেহভাজন ব্যক্তিটি জাপানেই রয়েছেন। জানা গেছে, মে মাসে জাপানি তদন্তকারীরা পশ্চিমাঞ্চলীয় শহর ওসাকা থেকে সন্দেহভাজনকে আটক করেছে। জাপানের চিপ নির্মাতা প্রতিষ্ঠান র্যাপিডাস জানিয়েছে, উন্নয়নের গতি ত্বরান্বিত করার লক্ষ্যে তারা 17টি দেশি এবং বিদেশি সেমিকন্ডাক্টর ডিজাইন কোম্পানির সাথে জোট গঠন করছে। পরবর্তী প্রজন্মের চিপের পরিকল্পিত বাণিজ্যিক উৎপাদনের পূর্বেই কোম্পানিটি তাদের গ্রাহক ভিত্তি সম্প্রসারিত করার প্রচেষ্টা জোরদার করছে। এই উদ্যোগে জাপানি অংশীদারদের মধ্যে রয়েছে তোশিবার একটি গ্রুপ কোম্পানি, দাই নিপ্পন প্রিন্টিং এবং তোপ্পান। বিদেশ থেকে অংশগ্রহণকারীদের মধ্যে যুক্তরাষ্ট্র এবং ভারতের সংস্থাগুলো অন্তর্ভুক্ত রয়েছে। র্যাপিডাস জানাচ্ছে, এই সহযোগিতাটি হল র্যাপিডাস কোর নামক একটি নতুন কাঠামোর প্রথম পর্যায়। এই উদ্যোগটি চিপের নকশা এবং উৎপাদনের সাথে জড়িত ব্যবসা প্রতিষ্ঠান এবং গবেষণা কেন্দ্রগুলোকে একত্রিত করবে। উন্নত চিপ খাতে শ্রমিক ঘাটতির মাঝেই এই পদক্ষেপটি নেওয়া হচ্ছে। র্যাপিডাস আগামী অর্থ বছরের দ্বিতীয়ার্ধে উত্তর জাপানের হোক্কাইদোতে একটি অত্যাধুনিক 2 ন্যানোমিটার চিপের ব্যাপক উৎপাদন শুরু করার লক্ষ্য নির্ধারণ করেছে। জাপান সরকার প্রায় 3 ট্রিলিয়ন ইয়েন বা প্রায় $19 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে। আগস্ট মাসে স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় তুরস্ক এবং পাকিস্তান দ্রুত সামরিক বাহিনী মোতায়েনের জন্য সৌদি আরবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশ তিনটি একটি জরুরি বৈঠক করে। প্রতিবেশী ইয়েমেনের সরকার বিরোধী গোষ্ঠী হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের চলমান হামলা বিনিময়ের মধ্যেই এই বৈঠকটি অনুষ্ঠিত হল। পরে প্রকাশিত একটি যৌথ বিবৃতিতে হুতি বিদ্রোহীদের নাম উল্লেখ না করে সৌদি আরবের উপর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানানো হয়। এতে বলা হচ্ছে, ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী তিনটি দেশ অবিলম্বে তাদের যৌথ প্রতিরক্ষা অঙ্গীকার বাস্তবায়নের দিকে অগ্রসর হবে। বিবৃতিতে আরও বলা হচ্ছে যে তারা সৌদি আরবে সম্মত সামরিক বাহিনী ও সক্ষমতা সরবরাহ করতে এবং সেগুলোর দ্রুত মোতায়েন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরা কারাগার থেকে তার মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদের দিকে মিছিল করছেন। রবিবার দেশটির উত্তর পশ্চিমের খাইবার পাখতুনখোয়া প্রদেশে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। উল্লেখ্য, ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ বা পিটিআই এর ক্ষমতার মূল ভিত্তি সেখানেই। 2022 সালে খান ক্ষমতাচ্যুত হন এবং পরের বছর দুর্নীতি এবং অন্যান্য অভিযোগে কারারুদ্ধ হন। তার সমর্থকেরা বলছেন, এই অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। উল্লেখ্য, গত মাসে জনশৃঙ্খলা আইনে ইমরান খানের তিন বোনকে আটক করা হয়েছে। বিক্ষোভকারীরা তাদের মুক্তির জন্যও দাবি জানাচ্ছেন। চীন সীমান্তবর্তী এলাকায় আগস্ট মাসে সংঘটিত ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যাজনিত দুর্যোগের পর নেপাল সরকার অনুসন্ধান ও উদ্ধার অভিযান স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। সরকার সোমবার জরুরি অনুসন্ধান এবং উদ্ধার কার্যক্রম ছাড়া সামরিক ও পুলিশ সদস্যদের জড়িত অভিযান স্থগিত করার সিদ্ধান্ত ঘোষণা করে। কর্মকর্তারা দুর্যোগের 40 দিন পর জীবিতদের খুঁজে পাওয়ার সম্ভাবনা কম থাকার কথা উল্লেখ করেন। তারা আরও জানান, নতুন কোনো তথ্য পাওয়া গেলে অভিযান পুনরায় শুরু করা হবে। 26 আগস্ট আঘাত হানা এই দুর্যোগে নেপালে 1455 জন নিহত এবং 5200 জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে 5 জন জাপানি নাগরিক রয়েছেন। চীনা গণমাধ্যম জানায়, সীমান্তের চীনা অংশে 43 জন নিহত এবং আরো 510 জনেরও বেশি নিখোঁজ রয়েছেন।
1: এনএসকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা। আপনারা টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান FM তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়। শুনছেন স্যাটেলাইটেও।